0: রেডিও শুনতো ভাই বোন মন, আমি মচো মাটি এ কার্যক্রম নে আপন মনকে আমচো বস্তরচো কয়েক বোলি মঞ্চো কাহানি কবিতা ঠসা আর বলে বরণ বরণচো জিনিস মনকে আপন মনকে শোনাওসে জনাওসে যে চলে আমচো বস্তরচো বোলি মনকে বচাতো কাজে গাঁওচো ভাই বোন মন সমজ দে জান দে আরো বচাতো কাজে ঘর নে বলে এ মনকে বল দে। তো সবলে পহিল আপন মনকে শোনাওসে হলবি কবিতা পাঠ কবিয়াত রামাশঙ্কর ত্রিপাঠী।
1: মচো পহিল কবিতা চো বলবে নাম আয় বেড়া চো লগানি। বানি বানি চো বুটা মন্ডান, বানি বানি চো বুটা মন্ডান, বানি বানি চো খতকে লগান নঙ্গত উপজাস ধরে সে। বানি বানি চো বুটা মন্ডান, বানি বানি চো খতকে লগান নঙ্গত উপজাস ধরে সে। পিলা কে স্কুল পটালে মশিন সঙ্গে অটার করলে এদা নঙ্গত উপজাস ধরে সে, এদা নঙ্গত উপজাস ধরে সে। হডরি হাটে বিকুন ভাতি পয়সা ঝোকে সে, হডরি হাটে বিকুন ভাতি পয়সা ঝোকে সে। ডান্ডা সঙ্গে গুবি মিরি, ডান্ডা সঙ্গে গুবি মিরি কর্জা সঙ্গে খত ফিরি। কিষাণ ক্রেডিট বনালে দাদা, কিষাণ ক্রেডিট বনালে দাদা কমানি করুন কর্জা পটালে। খোঁজাকারি চো মঞ্চো, খোঁজাকারি চো মঞ্চো এদা উয়াট ধরে সে, খোঁজাকারি চো মঞ্চো এদা উয়াট ধরে সে। বেড়া খড়া নে এদা যুগে পয়সা ঝোকে সে। বানি বানি চো বুটা মন্ডান, বানি বানি চো খতকে লাগা নঙ্গা তু পজাস ধরে সে। বেড়া খড়া চো গোটকে ধরলে জৈবিক খেতি সঙ্গে করলে, বেড়া খড়া চো গোটকে ধরলে জৈবিক খেতি সঙ্গে করলে। এদা কিড়া কিড়ি লাগত নাই ডোরকা তোড়ই চোরত নাই, এদা কিড়া কিড়ি লাগত নাই ডোরকা তোড়ই চোরত নাই। কুকড়ি চিমড়ি সঙ্গে পোষলে আউর পোষলে মশরি, কুকড়ি চিমড়ি সঙ্গে পোষলে আউর পোষলে মছরি। এদা বিহাও করলে দাদা বাইলে আনলে পন্ডরি, এদা বিহাও করলে দাদা বাইলে আনলে পন্ডরি। আয়া বাবা হরিক আসত নাতি নতরা সঙ্গে, আয়া বাবা হরিক আসত নাতি নতরা সঙ্গে। আমচো বেড়া ধরম খাখা মায়দন্তেশ্বর সঙ্গে, আমচো বেড়া ধরম শাখা মায়দন্তেশ্বরী সঙ্গে। লাফি লাফি ডোবি মারলে বীজা বিখরে নাই, লাফি লাফি ডোবি মারলে বীজা বিখরে নাই। বতর বেড়া পাকলি জমায় পানি মারি গলা যাই। ঠোসর ঠোসর লাকড়ি কুমডা লাম লাম জোঁধরা মুনগা, ঠোসর ঠোসর লাকড়ি কুমডা লাম লাম জোঁধরা মুনগা। বাইলে পিলা জমায় ধরুসে হডরি হাটে নঙ্গত পয়সা, বাইলে পিলা জমায় ধরুসে হডরি হাটে নঙ্গত পয়সা। হডরি হাটে বিকুন নঙ্গত পয়সা ধরে সে, বেড়া খোড়া চো এদায় লাগানি মাইচি হিটায় সে, বেড়া খড়া চো এদায় লাগানি মাইচি হিটায় সে। দূসরা মচো কবিতা আয় কিতাব মোন্ডরা। পিলাকে পঠাওয়া জমায় লোক পড়ুক লিকুক লায়, পিলাকে পঠাওয়া জমায় পড়ুক লিকুক লায়। সঙ্গে সঙ্গে আয়া বাবা যাহা শিকুক লায়, সঙ্গে সঙ্গে আয়া বাবা যাহা।

0: হুনি দাইজ লাগুন কিত্রই বেটি বহিনচো জীবনা নোকসান হয়েছে, কিত্রই লোক হুনি ফাঁদানে কোর্ট কচেরিলে ধরুন জেল তক বলে যাসত। দাইজ কিত্র ভয়ানক হলিছে কি হুন রাক্ষসকে কসন মারতো আয় এ তো সমাজে জানে দে, মানতার সমাজে কে নি করুক সকেছে অধিকার নয়, দাইজ ধর তোর কোচে অধিকার নয়, দেখা তো আপলো বেটি বললে কার্যা চো ঢিন্ডাকে পর ঘরে দেশত। হুন দাইজলে বড়ে দাইজা আমচো কাজে কায় হোক সকে, যসন কি হুন জন্মাউন পশুন বড়াউন বেটিকে পড়াউন লিখাউন জিত্র বল করেস, হুন তো আপন বেটিকে আচ্ছা কমাউন খাও আচ্ছা রহো আচ্ছা দেখো দুনিয়ানে রহো বলতে বলসত। এই বিতিকে সোচুন বিচারুন সরকার লে ধরুন কিত্রে সমাজ সেবক বলে কোনি কোনি সংস্থা আউর গাঁও মুখিয়া মন বলে সামূহিক বিবাহ বললে বিনা দাইজ বিনা খরচা চো কিত্রে জোড়া সুন্দর বিবাহ মন করাতে যাসত। এই সামূহিক বিবাহ নে বলে করলে এই বাল বিবাহ বলে এসে বাল বিবাহকে বলে রোক তো কাজে সরকার কিত্র প্রকার চো প্রসার প্রচার করেছে, মানতর হুন বল নি রুকুক সকেছে, হুনকে তো সব সমাজ করতোর লোক সমাজ আপনি আগে হুন ভাতিলে হুনকে রোক তোর চাহলে তেবে হুন রুকুক সকেছে। দুসরা কুলচো জীবনা জীব ভরচো বান্না আয় আগে অপড় আউর কম পড়া লিখা বলে লোক আপ গাঁও গুড়ানে রলা, মানতর এবে তো গুলায় গাঁও নে গাঁও গুড়ান বলে পড়তে যাসত, নানি নানি পিলা বলে ঢোকরা পড়াই বলে হয়েছে আর সমঝাসত বলে কিত্র সরকার মন প্রচার প্রসার থান বলে হুন মনকে সাংসত, মানতর তেবে বলে হুন কম নি হয়েছে নে ইত্র দাই ঢোর চো চলন নিরলি। আগে যুগ নে কায় আপন মন নে দেওত আর জিত্র দিলেকে হুতরি নেওত, এবে তো নয় এবে তো মাঙ্গ উপরে মাঙ্গ করসত গাঁও গাঁলি নে বলে, এবে গাঁও মনে বলে দায়িত্ব চলন বাড়তে যায়েছে। গাঁওকারি ভাই বহিন মন সবে বিচার করা কি দাই জামচো সমাজচো করিয়া দাগায় হুন করিয়া দাগকে গুচাত কাজে আমকে সবকে পুরে উক পড়ে দে আর হুন দাগকে গুচৌক লাগে দে, এক এক জন বলে আপন আপন পুরে এতে গেলেকে তেবে আপনি আপ বেটিকে নি দেতোর আর বুহারিকে কাজে নিয়ে আনতোর দাই তেবে হুন বিতি কম পড়তে যায় দে আর সপায় হয়ে দে, ধর তোর দুনো আচ্ছা নুয়ায় বেটিক দেতোর বলে আর ধর তোর বলে আমচো গাঁও গুড়াকে আচ্ছা রাখতো কাজে আর আমচো ঘর দুয়ারকে নিকো রাখতো কাজে আমকে দায়িত্ব রাখসকে গুছা তোর জরুরি আয় এ করিয়া ডাককে গুছা লেখে তেবে আমচো সরকার বলে এ করে দে সাগে দে সাগে সে হুন বলে ঠিক হয়ে দে আর আমচো বলে ভালাই হয়ে দে।
1: হ্যাঁ, তো আপন মন শুনলাস জানলাস দহেজ কায় বিতিয়ায় কসন আমচো গাঁও নে বলে আমরে সে মানতর রেডিও শুন তো ভাই বহিন মন একে আমকে ভূতাত্রায় আর আমচো জন পুরকা পার্টি বেড়ালে বিয়া শাদি হতরে হুন রুসুমকে মানুন বাতি আমকে পরিবারকে গাঁওকে পাড়াকে হরি কুদিমনে সঙ্গাতরায়। তো এদায় শোনা ধুরবী নে কাহানি সোনায় সোত শ্রীমতী মালতী কশ্যপ।
2: তিতা তীরেন্দান বন গে কাকাল কারেন্দান রান গে মেন্দু গে আর আন তিয়ে কে ওক কাকাল আর ওক উড়ুপ মেন্দু গে মেনোডে কাকাল আর উড়ুপ নির্ভে দুরুষ সঙ্গে জোড়ি সঙ্গে সঙ্গে মেন্দু গে না তো বলে দুপ ডান্ডেরোডোক দুসরুং সায়তা সাজিউ গে ওকে সুড়ুপ বন বিত্রাম মেয়ুং সেন্দা গে রোজে মেয়ুং সেন্দান লেকটি আ বন্তি একে ওক চালাক গোলিন বেটিয়া গে বেট তেরোড গোলি গো উড়পিন চুড়ি নির্ভে বেড়কা এর কট্টগে এবে গো দুরুস্তা জিয়াদ বেটেন এন্দাগে আর উড়পিন ডাকোড বেররাগে আর পোকমোগে এরারে আনুং ই দুনিয়েতি এদি চিল্লা চায়োডুকুরি মেনোডুকুরি এন্দুগে এন্দানু ভেনিগেলে উড়ুপ পোকিয়াগে এরা দাদা চম আনসঙ্গে আম এতা মেন্দা মতনি

জালো বিতা আউর জোনায় দিল চিরতো অসন বোল দিলো বিতা একোনাথ মিথুন হ্যাঁ আর টি সিরিজ ইউটিউব জসন জিতর বলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হয় এটা বলে কায় সুন্দর ইয়ে গীত রহে নে আর একে শুনোদ বলে আর এবে বলি শুনবাত না হাও তো আলি সঙ্গবারি মন কি আমি নয় তো রানে চো দুসরা গীত শুনাও না ধর্ম হ্যাঁ আর শুনু মাম বলে

0: আছে হুতা হুন পানি মেখার মার লেবল হুন চলে হুতা পানি নি সুকে হুতা
1: আচ্ছা
0: এখিয়ার মই জুন নে পানি সুকুয়ে হুন ন তপা বেরাহি খন্ডিক বল পানি কম পড়ে দে না হলে উতা পানি কম নি পড়ে
1: আচ্ছা
0: তো হুনি কারণে ডোঙ্গরি চো পুরা পানি জোনায় নালা নে অমরেছে আর নালাল ফের গাঁও বিতা মন খন্ডিক কায় করলা সত হুতা তো সরকার বল খন্ডিক ধ্যান নি দে না নালা মন কে খন্ডিক রপ্টা মন বনাও দিল নে হুন পানি মন জমায় বেড়ান উতরতি হ্যাঁ কি নি তো হুতালে যখন পানি আইসে হুন পানিকে সিমেন্ট বোরি নাম রেতি ভরুসে আর হুন নালা মনকে ছেকুসে আর ও পানিকে নেউসে আর জিতলে পানি বর্ষা অধিক হয়েছে হুতলাই ফের আমি ছেকতর জরুরত নি আয় খুলুন দেউসে নালা ফের পুরা ইন্দ্রাবতী নদীন ফের পানি যায়সে ফের
1: আচ্ছা
0: আসন টাইপ চো হুতা করুন ভাতি আর ডোঙ্গরি চো জিত্র বলে পানা পতি রসান রয়েছে খাসিয়ত এ আয় কি হুতা জঙ্গল কি কেবি জ্বলাও গাঁও বিতা জ্বলাতর বল মনা করুসে জ্বলালন কায় হয়েছে আমচো রুখ রাইবল মরে সে নানি নানি বুটা মন মরে সে আর ছোট ছোট পক্ষী মন বল মরসো গাঁও বিতা হুনকে রখবাই করুন সে কি মতলব তুমি একে নিজে লাবা পানা পতি এটা সড়ো এ রসাম ফের বেড়া নম্বরে সে তো আমকে রাসায়নিক খাদ্য উপযোগ জাদা জরুরত নি পড়ে কম খত নে অধিক ফসল হতা হয় সে
1: আচ্ছা দক কেদারনাথ পান্ডে ভাই যেসন পাক ফর হিসাব নে বলে তুই তুতা লিচি আই বেলু কাই জাদা করুন
0: পাক ফর হতা এবে বলে বেলতি চো খুবে আসে
1: আচ্ছা
0: বেলতি খুব মিরুয়া হতা আর কদলি আসে
1: আচ্ছা বলে প্রাকৃতিক বিতি আয় কি আপ রোপ লাগালো বিতি
0: আয় নেই প্রাকৃতিক চো বলে আয় আর কুছ রোপ লোর বলে আসে এবে প্রাকৃতিক আয় ধীরে ধীরে নষ্ট হতে যায়ছে না আগে যুগে মতলব জনায় সন্তরা খুব রলি তো সন্তরা এবে বলে কুছ ঘর নে এবে বলে আসে কুছ ঘর নে বল সন্তরা আসে প্রাকৃতিক বিতি
1: আচ্ছা
0: হ্যাঁ আর খুব করুন ভাতি বেলতি আর কায় তো আর আবা তো খদা নাই হতা চো
1: আচ্ছা
0: আম জনায় খুব খদান আসে হর ভেরাইটি চো আম হুতা মেরে দে
1: আচ্ছা
0: আমরু খুব আসে
1: বলে নাসনি আপনি সি ও করলো বিতে আই
0: নেই হুনকে কুচ তো আমচো পূর্বজ চো লাগালো রায় আর ও কুচ এবে আমি খুদ মতলব লাগালো সে
1: আচ্ছা আমা বুটা
0: আমা বুটা
1: বলে নে উতা জসন কি বিজলি আয় সড়ক আয় নালে কাই দুসর স্বাস্থ্য সুবিধা এ সব সুবিধা মানে এবে
0: হ্যাঁ সব সুবিধা স্বাস্থ্য সুবিধা নে তো এবে তো হুতা সরকার বাটলে দুঠান ডাক্তার দিলা সত বড় হসপিটাল বনলি সে দুই ডাক্তার আস স্বাস্থ্য কার্যকর্তা মান আসত আর চারো পঞ্চায়েত কাজ গোটক অ্যাম্বুলেন্স মিরলি সে কোকে বল কাই বিমার সুমার পড়ো তো হুনকে পয়সা নি লাগে হুনকে লোহণ্ডি গুড়া তক আনন্দ দেতর জবাবদারি মতলব স্বাস্থ্য বিভাগ চো আয় হুন হুতা আমরাও দেশত হুন কিস টাইপ চো বিমার আয় হুনি হিসাব নে ফের দখুন বাদ ফের এক অগর যারা গম্ভীর বিমারি আয় বললো নে হুতাল ফের লোহণ্ডি গুড়াল ফের জগদলপুর আমচো মহারানী হসপিটাল আন্ত কাজ 108 লগু রয়েছে হুতাল ফের ধরুন বাদি এথা আনসত বড় সুবিধা আছে স্বাস্থ্য বিভাগ চো
1: আচ্ছা
0: হুনি সঙ্গে সঙ্গে হুতা লেমস বল খুললি সে চাউর চাউরা বলে জন গাঁও বিতাকে মিরে সে আজ জন শাসন দ্বারা জন চাউর দেশত হুন চাউর বলে হুতাই মিরে সে আমকে কিছু চিজ চো তকলিফ হুতা এবে ফিলহাল নি আয় আমচো সির্ফ কোটক আছে সড়ক চো সড়ক নি আয় হুতা বারো মহিনা মতলব আমকে সড়ক এত কাজ গায় তো নি আয় তো হুতা জনপ্রতিনিধি দ্বারা বীজ বীজ নিয়ে হুনকে রিপেয়ারিং করাতে রহস 40,000 50,000 এটা জেলা জনপদ পয়সা মাগুন ভাতি হুনকে ফের রিপেয়ারিং করুন ভাতি আমচো আওয়াগমন কে হমেশা বনাউ সে
1: আর কেদারনাথ ভাই জসন কি জরুরত চো কাই সামান পড়লি বললেন হুতা কাই হাট গায় বললে হয়
0: হ্যাঁ হাট গাঁ হয় সে বুধবার দিন হাট বসু আয় হুতা তো জগদলপুর চো পুরো মারওয়াড়ি বল যাসত হুতা
1: আচ্ছা
0: হ্যাঁ বড় ভারী গোটক হাট বসে সে সব চিজ হুতা উপলব্ধ মেরে সে
1: বললে নেসত বিক্ত
0: কাজ হ্যাঁ বিক্ত কাজ বলে নেসত আর হুতা গাঁওলে উৎপন্ন হলো বিতি বল হুতাই বলে বিকুন সে
1: তা কেদারনাথ পান্ডে ভাই আসন তো কায় কি দক্তো হিসাব নে বলবে চারো বাটলে ডোঙ্গরি আসে আর মাঝে গেতে গাঁও আসে এ বড়া সুন্দর লাগে সে মানচল এতলে আর কাই উতা দক্তোসন জিমিস মন চিজ মন আসে
0: দক্তোসন দক্তোসন বলন গোটক ডোঙ্গরি ভিতরে গোটক আসে মলাসুর বলুন ভাতি মলাসুর স্থান আসন আয় হুতা তো কমসে কম 10,000 পাবলিক কে ধরে দে আর ছাতা ওড়ালো আসন কায় সুন্দর পখনা ঢাকলি সে
1: আচ্ছা
0: আর উন আসপাস কোনি লাগে পানি নি আয় লেকিন ভগবান চো দেনায় কানে হুতালে পানি আপনে পানি মারলো আসন 24 ঘন্টা মতলব পখনা উপর ভিতরলে পানি ঘসরলো আসন গুলাই বাটলে পানি বারিশ হতে রয়েছে হুতা
1: আচ্ছা
0: 12 মহিনা আর গোটক হুতা ফের গোটক চিজ আমি গাঁও ভিতর দেখলু যেসন সত্যনারায়ণ পূজা নাল তীরনাথ মেলা ওগর আমি হুতা শুনু সে হুতা গাঁও ভিতর শুনতে রুয়াত তো বারিশ পানি ফের অত্যধিক বড়ু আয় ফের আপি আও
1: আচ্ছা
0: আসন টাইপ চো খুবই আসে হুতা তো হুন হুতা সোমবার সোমবার দিনে পূজা বল হতে রুয়ায় লোক বাগ যাতে রুয়াত আর কোনি মন্ন

0: আর আম চো ডামর না সিসি সড়ক কুতা ডোঙ্গরিন বুনুন দিনু নে
1: হুন
0: চলে বিনতা পরাব বিনতা কে আম হুন চলে আম স্বর্গ মানু অসন টাইপ চ আয় তো ইতরে
1: হ্যাঁ হ্যাঁ দ কেদারনাথ পান্ডে ভাই দেখ ইতলো বলে চারো বাটলে ডোঙ্গরি আর খালে গাঁও বসলে সে ইতলো তকলিফ হতে হুয়ে বলে বলে তুমছো জন বিনতা ভেজা পরগনাই আয় বলু হে ইতলো সুখ সুবিধা নে আশাস আর এটা চো পুরা গোট কি তুম সাংলা সাল ফের কে বিয়েছেন ভেটঘাট মা জোহার
0: জোহার।
2: পগ্নি বস্তর কে সর শুনতো সব পায় গাঁ কারি দাদা দিদি সিয়ান সজন মন কে মহিমং তু
3: আর মে পগ্নি
2: আমি দুনো করুন সে রাম রাম।

0: বলতে রিপা বলুয়া রিপা কাম আছে তোয়াতি আমি তোলাই আচার পেপার কাপ প্লেট আর গিলাস এসব লে আমি দূসরা দোকান লে সর লে কো লাগলে আমি গেনি আনতে রু তো হাই বিতি মেশিন আমকে কেন্দ্র সরকার লে আমকে মিরলা আছে তো আই খুদ আমি বানাই করি আম তো আমি বিকবু আছে রে
1: আচ্ছা হাও বলে বে মতলব চালু আছে
0: হাও চালু আছে
1: আচ্ছা আচ্ছা ইতলো আচ্ছা তুম কাম করসা তো ই বিক তো বিতে কহাঁ বিকবা জালে
0: তো আইটা মন কে তো কাই তো কুই বাটা নুয়াই সব কাই তো ওই বাটা নুয়াই তো গাঁও নে তো পেপার কাপ কাই কাই গাঁও নে শাদি বিয়া বলুয়াই সটি গরে বল লাগুয়াই লাইচা না সব আইতান তানি বিকুয়াও
1: আচ্ছা তো বল হ্যাঁ খুদ গোঠান নিচান কে বাত
0: কা হাও হাও
1: আসন কাই হাট ওগরা
0: বলি নাই নাই কো লাগ না নেও
1: না নি আস আচ্ছা তো জসন কি গোঠান নে কাম করবা পুরা 12 লোক সঙ্গে আসু আস কি কাই অলগ অলগ পারি বানাও আজ
0: নাই সব সঙ্গে আছো
1: আচ্ছা বলে দিন নে কতক সময় সঙ্গালা সা জাল কাই কোনি দিন আই কি রোজে দিন আই
0: নাই ডেলি রোজে যাওয়া আমি সক্রিয়া 9 বজে টিফিন দরি কর যাওয়া 5 বজে ছুটি করওয়াও আতি কাওয়াও আর দিন বরাতি কাম করওয়াও
1: আচ্ছা বলে রোজ দিন
0: হাও রোজ দিন
1: আচ্ছা হ্যাঁ এ তো আচ্ছা কাম আছে জসন কি মেশিন বিতি তুই বললিস দোনা পতল গিলাস কাপ ওগরা বলে বানাতে এসব কাজ তো প্রশিক্ষণ জরুরি আছে
0: হ্যাঁ তো প্রশিক্ষণ না ধরলু আমকে জন শিখি রে তো আইলা আমকে আর আসন কে বটন কে আসন করবার আয় আসন লে আসন করবার আয় এসব কে সাংলাই আয় তানলে পের আম বলে খুদ তিকরি রলা দায় চালু করলু আর দেখলু শিখলু শিখি করে খুদ আমি বানাইবো আছে
1: আচ্ছা কসন আসন বাহারি নি গেলা সাজ বলি
0: নাই
1: আচ্ছা আর কাই দুসর কাম নে কোনি বাহারি দক গেলা সা
0: বাহারে তো আমি রায়পুর তক মই দুয়ার গলি আছে চারা মা যাই রে তোসনি কাই কাই কাম কোন কোন জায়গা নে বানাই বাত এ সবর দককে
1: আচ্ছা রায়পুর নে কাই দকলি জল তো
0: রায়পুর নে কাই সমূহ লোক কাই কর বাত এ সব কে দককে গলু অসনি এ বিসাং বি আত তুমি তো দোনা পত্তর এ সবর তো আই বাটলে দকি আই কি আমি বলে সব কে করবু বলতে আইলু আর আমি একে শিখলু আর আম বল খুদ করবু আছে
1: আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো আচ্ছা বলে নে কাই কি বলে কসন লাগলি রায়পুর যাও দকবাকে
0: আচ্ছা লাগলা
1: আচ্ছা লাগলা
0: হ্যাঁ
1: মতলব মন নে তো কাই
0: কাম না দেয় কে খুদ খরি কর দেখবার আয় তেবে আম বল করবু কি না করবু বলতে এ সোচলু আর আম বল খুদ করলু আর এবে করবু আছে
1: আচ্ছা আচ্ছা দেখ তুই ইতলো আচ্ছা গোট কে সাংলিস কাম কে বল সাংলিস গর্মি কম্পোস্ট তুই খুদে বলে কায় কি পশু সখি বলে আস যেসন কি এচো লাভ বলুবে পয়সা কোড়ি ওগরা মিরলেনে তুমচো 12 জন আসাস তো কসন বাটা করু আসালে
0: আসনি আজরি বরু তোর কোন যাও আয় কোন কে কাম বল পড়ু আয় নে কো দু কায় সু কায় গাঁও নে কোন গাঁ গুড়া বল যাও আত আজরি অনুসার নে আজরি বল রুয়া আজরি অনুসার নে পাটা করু আও
1: আচ্ছা এ তো আচ্ছা আচ্ছা এ সাং তুই কিতলো পড়া লেখা কিতলো অসন পড়লি
0: মই আটমি পড়লি আই
1: আটমি পড়লি আচ্ছা তুই তো আচ্ছা আটমি বলে তুই কাম এসে বে পশু সখী বলি আস বলে নে সমূহ সঙ্গে বলি আয় তুই পশু সখী বলে তুই দুঠান কাম হয় আই কি না তু দক পশু সখী বনলো বেড়ালে আর মহিলা স্বসহায়তা সমূহ জুড়লো বেড়ালে।